0: চির পরিচিত শ্রেষ্ঠ লেখকের নাম বিভিন্ন কিছুকার হিন্দি বালিকা বীর বিধায় আইসাকেত
1: সিকিম অর্ডার কেরাও চনা রাজমা মসিং ঘাস গহম চাউ কপিউ পান কপিউ রসুন কপিউ বিভিন্ন
0: পশু পক্ষীকে ঔষধি কুকুরা পালন ব্যবসায় করি কুকুরা কা বচ্চা কুকুরা দানা গাই ভৈসি দানা রাসায়নিক মল ইউরিয়া ডিএপি পটাস জৈবিক মল লগায় কিসান চাহিদে গুণস্তরীয় সম্পূর্ণ বিউ বিজন শ্রেষ্ঠ এগ্রোফেড পাইছ
1: প্রোপ্রাইটার কৃষ্ণ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এগ্রোফেড বাসরি কিসান চোখ দেখি দক্ষিণ পুস্তকালয় পূর্ব চাইনা
0: সাথে বিজয়া দশমী শ্রীমতী পার্বতী রক্ষার পর্বক অবসরমা আমরা সম্পূর্ণ ভারতবর্গ ইষ্ট মিত্র স্বদেশ তথা বিদেশ

0: ধারণাই অন্য সঙ্গে সর্বপ্রথমে এগারো পর্যন্ত ফেব্রুয়ারির জানিয়ে দেবে অম্বুষ লাগানি শুদ্ধ অধিবেশন কেমন জুলাইয়ের মাত্র শুদ্ধি পাই বসান ভাবের নিশ্চয় অনিবার্য
1: মানে সর্বপ্রথম এগারো তো কিনা আমার বলি তো সাথে রাখনি
0: সতর্কতা অপনাও নেই কেন।

হচ্ছে সরকারের আবাসীকরণ পরস্পর জোর দেওয়া হবে সমাজের জন্য উচিত সম্পর্কটি বাতাবরণ সংরক্ষণ ও উপভোক্তা সংরক্ষণ